আপনার কোথায় জাজ নেপালে নেপালে জাজ আছে মেয়ে শোনা দিল রেডিও কান্তিপুর রেডিও রাষ্ট্রীয় ছেউ থগড়ি রেডিও স্টেশনে জাজ নাপদু গুড লাইফ বিস্কিটস আজ ছগু মিঘ আগু হে বুকতে দিলা মিঘ ইয়ে মহানগরপালিকা উনাইশ ওড়া লাগু এতখা বাহা পিরে মত ইয়া তার শর্ট জিয়া লিকচঙ্গু ছে চাগদু মিঘ সুথে পৌনে বার তা ইলে অনুমত ইয়া পোলে মিচাগু খ তর ও মিচা সাত ও মি শ্যা মফুগু জিয়া ও মিচা না চঙ্গু পোলিয়া ও তার ইয়ে লিকচঙ্গু ছে ইয়া পেতে চঙ্গু গোদাম তক সকল হে হল জল নস্তি চাগুদু অরে সবু অনজি পোষ্ণ খনাগো ফেসবুকে সমস্যা তৈত বেকল চাই তারে মচ্চা সাথে যুদ্ধ বারু নিয়ন্ত্র অর্থাৎ দমকল ফোন আগু খনি তর ফোন চাই ব্যস্ত যা ফোন লগে মজুর তর লিপা অন মে মেপসন সায়দ মেপসন ইকসা ফোন আনছ যা ব্যস্ত যে অন মেপসন জলা খালা পিসন তস তার তার ফোন আনছু খনি অঠি ফোন আনছ সা তবি হে পনের মিনিট লিপা কচক অন যুদ্ধ বারু নিয়ন্ত্র ইয়া দমকল থেন আথো এতখা গন্থা লগা ঘাটাই বেথো এতখা চাই ভ্যাঁ ওসা পনেরো মিনিট লগে যে মক্কা মনু ভ্যাঁ ওসা ও যুদ্ধ বারু নিয়ন্ত্র তক থেঙ্গে তা তর অপাসকে মিন অবলে না তুরন্ত গৌ খসা উলি ছেতি মজুই দেখা দেখা তো নগাজি যে আথো তসম হে আছুরে আগো ঝিউ থজা আগো বিপদে পরিচালন জুইগো যুন থো দমকল জুল অ্যাম্বুলেন্স জুল মখলা ও চাই ইহাবলে ও ইলে থেঙ্কে মফেগো কে না চাই ইয়ে কে ছেতি জুইগো যে আসঙ্গো দু থন যাই আও যুন বিদ্যুতে পোলিয়া তার একদমই লিগি মিগি তৈতে নি একদম ওয়ালা ইলে তৈতে মোলা না শুয়ে মজিক ইয়ে কথা সে অর্থে তো ইয়ে চাই ইয়েলে গঠি খি পাসকে ইয়াদ মেয়ে না ইয়েলে না সায়দ অথে খলা অলে ও মি চেয়া ঢুঙ্কা যাকো বিদ্যুৎ প্রাধিকরণীয় কর্মচারী তেস আ হানো অজাগো তার অথে তার চাই একদমে একদমে অলমলজিকে তার দি ঝ্যাঝা মিজাঞ্জিকে তৈত তার চাই লেখা আগো ঝিয়া চাই ঝুয়া চঙ্গুর গা থাকো দোলা অলে আ ও মিচিয়া সাতল তো হে প্যানিক জুই মুখা মনো তো অনেক সুটিয়ে চাই যে না যা তাই পৌনে বারে মিচিয়া গো খ পনেরো মিনিট দুনিয়ে অন আর নিয়ন্ত্রণে কে আর বলো অন মনো তেস অলে অঠে লিক অন আর্মি তো না চুনি থাকু অন মুখলা পরিচয় চুয়ে ডকুমেন্টে যে আমি সাত অবলে দমকল নথেঙ্ক বল তর ন দুই বজে তক ও লফু যাই টোটালে বন্ধ ছিল মনু তেস যান মিন হল রেখা তাই আজ সায়দ লা যে থো চাই ইলে বেলে তো বিশেষ না ইয়ে আজ থলা লিয়ে লাগু ছে জুলকা গলি গলি ছে জুইবলে লা ও তারে ইঙ্কে বদুনি ল ইউ পাইপ তার দেখা দেখা হল ল ইউ পাইপই ইঙ্কে মছে না অন ঝন ইয়েকো ছেতি জুইগো অজাগুন নাপনা পিয়েকো জিরম হল এ যে থো দক্লে না পালা ঝি থয়ে বজা সসে জুই মালতে সসু আথো বিজুলিয়া তার তো একদমে লিগি মিগি জুই গত তো দুসানি থবি সন ফোন এনা থো মজিলা রাখা তারান তার বিদ্যুৎ প্রাধিকরণ ইয়া কর্মচারী দিয়ে তো ফোন ইয়া মালকা সো মে উপায় মরু মহলা এ কপি ওয়া মিলে ইয়া মাও খনিসা তর ইয়ে কোথা সে অটি খনা ছিলিক হে তার একদমে ও তাসে জুগ তো এতে বলতে শর্ট জুবলে ছে যাই গেছে তো হে দুঃখ খ আহান ও ছে যাই লু ও হাস পস দুগু সাকে পিনে গু রেখা চাই চৈত গুদু তর না চাই মধু এসা আর ছে বামলা কচ্ছা তো ও থগু উনমেছি মেহনত না মন্ডে তো ছেদ নি মহলা বলতে মি চানা সিটি উনি বলে এলা নুগালে সে ইয়ে জুর ভবিষ্য থে মি মচিয়ামা সুইন ছি চাই থিতে আগ লাগি মজুমা রাখা সতর্ক চাই জুইমা আগতো অলে আয়ু ইলে থো অচম্ম ইয়ে জুয়াচন্দ জেঠ মহিনা তো কম ফে ওই অলে হানো বানো ওই গু জুয়াচন্দ দু নিশা লাপসা চৈত পাখে জগ বৈশাখ পাখে জগ একদম ফে ওই মালা তর আ চাই জেঠ না অঠে ফে ফে ওই চমদু এ যা ভতিজা সতর্ক চাই জুইমা দাসে যা যা মেগু মিশ্রায়